0: হলো বাইরা?
1: না দিদি শুনতে নেই, ঢুকে বলিস না।
0: কি বাইরা এটি রাতে কি রুটি আর কি?
1: দিদি ভিতরে এলিস না, মুখে লাই রাখো যা।
0: না না না কি বাইরে
2: হ্যালো
0: মমায়া, ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয় করে পঠাই দিন কি
2: দিদি নর কানুনলে কারবাই গর্ছ, ভোলি প্রহরী চৌকি র মনোপরাম সফলতাসম ভেট যামলা।
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয় না সহের নবস, সহরক পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100 বাল হেল্প লাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর।
4: কাকি কে তো সুন্দর পটার হো, এসে ঘর তো উজ্যালো দেখি তো
3: ছোড়ি তো বিয়ে আনে লাগে তৈ ভার
4: কি রে নানি তো ভর্খর 17 কি লাগে না
3: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কেটে রান্না বসা ছোড়ি পানি খুশি নেই ছে তেসরে আমিলে তা বিয়ে গরে দিলে মেরাও তো গরে
4: হেট কাকি হাজুরহরু এস্তো লোভমা পর্নু হোলা ভন্ন মলাই লাগেকো থিয়েন। ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ আফে ঘুমাইছেন নি, বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ তো। হেরুস কাকি বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েদ সজায় হুন্ছ, উমের নপুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ।
3: ও হো র নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
5: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्तीकरणी हो। कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मंजूरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्तीकरणी नै हुन्छ, यस्तो कार्य दण्डनीय छ। खबरदारी गरौं, कुनै कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कार्यवाही गरौं।
6: नेपाल सरकार विज्ञापन बोर्ड।

0: কড়া প্রায় গদা ডিঙ্গিউ সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থা এবং স্থায়ী সংরক্ষণ নির্মাণ নগর সড়ক নালি ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউা লেন অনুসার পালনা করৌ রোগর সবারি চলাউা ট্রাফিক নিয়ম কু পালনা করৌ সবারি সাধুমা ঝুম্বির স্বপ্না বসে যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনে কর সড়ক তৎকাল মর্ধকুমার গড়ে করৌ যাত্রা ক্রমা কুড়ি সমস্যা ভয় নদীক প্রহরী খবর করৌ
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ তোমার? সব ঠিকঠাক?
0: কি ভনো ওটা দেখছিস? পল্লো টুলমা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীকোমা জানছু ভেছেন কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাইদিন পর্যো নিবেদন দিয়েছ তাই ন্যায়িক সমিতি সদস্য মত
1: লো বিষয় আমি কি ছলফল করি জবরদস্তিকরণ জস্ত আরোপ ছলফল করিলাপত্র করি মিলেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরেই পড়ে ক্ষেত্র অধিকার মুচে কাম করিও ভোলি আমি নই পড়ছ হই ফে
0: টোল ছিমে কুরা কিন লম্বা হামলে মিলাউন হুদেন
1: অহ হুদেন এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভাবে অপরাধ ঝন বড় সস্তা কুরা থা পাউন সব প্রহরীলা জানকারী করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাবে গোপ্য নই রাখন পর্ছ জবরদস্তি করণ জস্তা অপরাধ মিলমিলা খোইন উজুরী করৌ সুরক্ষিত সমাজ নির্মাণ করৌ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।